জাতীয় একতা কহিলে কোন কেবল এতিকি না, আমি মিলিমিশি রহিবা, তা সহিত পরস্পরর ধর্ম ও পর্বপর্বাণীকু সম্মান দেবা, ভেদভাব বলি বিপদ সময়ের পরস্পরর হাত ধরিবা এবং সর্বোপরি নিজকু প্রথমে জনে ভারতীয় ভাবরে গর্ব করিবা। একতার বল কোন আমি যদি আম ইতিহাসর পৃষ্ঠাকু ওলটাই দেখিবা তাহলে ভালরে জানিপারিবা। যেতবেলে ব্রিটিশ শাসন বিরুদ্ধে লড়াই হেউথিলা সেতবেলে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভগত সিং এবং লৌহ মানব সর্দার বল্লভভাই পটেলঙ্ক পছরে সারা দেশ এক হয়ে ঠিয়া হয়েছিলে, সেইথিপাই তো শেষে আম দেশকু স্বাধীনতা মিলিথিলা। আমি যদি এক ভাবরে চলিবা তাহলে কেবল আম দেশ ভিতরে নুহে আন্তর্জাতীয় স্তরের বি আমাকু সম্মান মিলিব। যে দেশর নাগরিক মানক মধ্যে আভ্যন্তরীণ একতা থাকে সেই দেশকু বিশ্বর অন্য দেশগুড়িক শক্তিশালী এবং স্থির মনে করতে, কৌশি বাহ্য শক্তি সেই দেশকু সহজে দুর্বল করে পে না। তা সহ একতা দেশের শান্তিপূর্ণ

শ্রোতা বন্ধু, শুনলে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচন্দ্র মানসর ছ স্তোত্রম ভাগ। বর্তমান প্রচার করছু দেশভক্তি গীতটিয়ে।

0: আগামী 24 ঘন্টা পাই উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী অঞ্চলের জেলা গুড়িকে অধিকাংশ স্থানের হালকার মধ্যম বর্ষা রহব, তা সহিত দক্ষিণ অভ্যন্তরীণ ওড়িশার জেলা গুড়িকে অনেক স্থানের হালকার মধ্যম বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। তা সহিত প্রবল অতি প্রবল বর্ষা গোটে কিংবা দুইটা স্থানের হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: মুখ্য সংবাদগুলি পুনি থ দেশে আসন্তকালঠার কার্যকরী হব ভিবিজি রামজি গ্রামীণ আইন 2025। রাজ্যের অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান প্রতিষ্ঠা পাই কেন্দ্র আয়ুষ রাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ। পুরী শ্রীমন্দিরে শ্রীজীউঙ্ অনশর নীতি, পূজা পাউছন্তি পট্টিনিয় এবং উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপকূলে ঘূর্ণিবলয় সক্রিয়। আঞ্চলিক সংবাদ আজ এতে শেষ।
2: ये सब अब आप देखिए, आप लोकल टीम्स या स्टेट टीम भूल गए।
3: ब्रह्मपुर श्रोता बंधु बर्तमान प्रचार करचु केतुटी ओडिया चलचित्र गीता।

0: ए सर माननीय प्रधानमंत्री हम कहिथिले खेत बचाओ अभियान चलैथिले आज ही होजार लास्ट डे हेले सर मु ए पिलानंकु कोई कोई थकी गली कि जैविक चाष कर मो माटी देखिके हाई पे हो जदी कहउचंती रूपारानी कोन पकुची ता माटी रे माटी पूरा फुसफुस होची किंतु एमाने सेडा करियो नाराज सेति रे बुझे दियंतु सर जैविक चाष करले माटी रो स्वास्थ्य केमती भलो रहे
1: देखंतु সে আপনার ডিটেলস কুচি যে আমি যেতলে চাইলে আমার প্রডকশনটা ডবল করা অধিকা করা আমি সাধারণত ইকোনমিকালি যেতে দেখলে মানে টিকি অধিক প্রডকশন কিন্তু আমার অধিকা লাভ হব সে প্রচুর পরিমাণ আমার বিলরে আমার রাসায়নিক সারর প্রবল ব্যবহার কলে আমি কালক্রমে যে পারম্পরিক বিহন লা তাঠ ডুইং হাইলিং ব্যবহার কলে হাইলিং পরে হাইব্রিড বিহন চলছে যেটা সাধারণত আমার বহুত খাদ্য সারের আবশ্যক থাকে তেমন লোকে তার চাহিদা পূরণ করা লোকে অধিকা রাসায়নিক সার ব্যবহার কলে তারপরে আমার ওটা ভুল হচ্ছে লোক মানুষ আমি মূর্তিকে পরীক্ষা নকি সে অধিক পরিমাণ সার পকাউন যেটা কি সাধারণত আমি মাটিতে কম কম আমার উপাদান সব অনেক যবক্ষারজন কেতে অসফরস সার কেতে অতে পটাশ সার অতি জাঁলা পরে আদি আবশ্যক থাকে আমি পকাইবা কিন্তু সাধারণত লোক মানে ভাই মানে আমার চাষী ভাই মানে সেটা সাধারণত মৃত্তিকা পরীক্ষা নকি সে আনুমানিক ভাবে বহুত অধিকার অধিকা মাত্রার যে আমার কেমিকাল সার ব্যবহার করে চালছেন যাদ্বারা দিনক দিন আমার মাটিটা খারাপ হয়ে চালছি মাটির এসিড হয়ে যাচ্ছে মাটি যেটা কতক আমার যেগুলো মিনেরালস উপর খাদ্য খাদ্য সার যে গছক মিলিপার কথা সেটা মিলিপার না এবং মাটি হার্ড হয়ে যাচ্ছি হল কি মাটি হার্ড হয়ে যাচ্ছে মাটির যে সে ফসফসিয়া রহবার কথা মাটির এটি এয়ার মানে পবন চলাচল এটি হালকা রহবার কথা সেটা হয়ে পড়ু না এবং লোক গরু গাই এটা সব দিন দিন দিয়ে যাচ্ছেন বিক্রি দেওয়া তার ব্যবহার কৃষি ক্ষেত্রে কম হয়ে গেছে অত্যাধিক হেভি যে ইমপ্লিমেন্ট ব্যবহার করা দ্বারা মাটির কম্প্যাক্ট হয়ে যাচ্ছে মাটি হার্ড হয়ে যাচ্ছে মাটির এত পরকুলেশন জলটা এত পরকুলেটেড তলক যাওয়া সেটি হয়ে পড়ুনি কিন্তু বহুত প্রায় সমস্যা সাইড ইফেক্ট তার বাহুছি তেমনি যদি এই জিনিসটা আমার কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতের সময় আসব আমার প্রডকশন বহুত মাত্রায় কমিযাব যেগুলা কি আগামী পিঢ়ি পাই গোটে বিপর্যয় সৃষ্টি করিও বহুত খাদ্য সমস্যার বহুত অসুবিধা সম্মুখীন হব এবং আমার খাদ্যর যে গুণ কমি কমি যাচ্ছে স্বাস্থ্যর সেইটা তার মানে বহুত বিপর্যয় হয়ে পড়ছে যদি আমি দেখছি গোটে বাপা যদি বঞ্চুছি 70-75-80 বছর বঞ্চুছি তার আগে দেখলে তার 40 বছর ভেন্ডিয়া পুয়াটা মরি যাচ্ছে হার্ট চোক হোক বিভিন্ন প্রকার ডায়াবেটিস হোক বিভিন্ন প্রকার রোগে এই যে আমি যে খাদ্যর গুণটা আমি ধ্যান দেউ না সেই এইসব অবস্থা তেমকি আমি আগামী দিনের খাদ্যর প্রডকশন ঠিক মাত্রায় বজায় রাখি এবং খাদ্যর গুণ ঠিক বজায় রাখি এবং উত্তম স্বাস্থ্যপ্রদ বঞ্চু হলে জৈবিক কৃষি আপনার নিহতি আবশ্যকতা রয়েছে দেখুন মু পুঙ্খানুপুঙ্খানুভাবে কুচি যে যে জৈবিক জিনিস আমি ব্যবহার করার তার কোন সুপরিণাম দেখুন যে যদি আমার জৈবিক পরিমাণ মাটির বেশি অংশে রহে তাহলে মাটির জলধারণ ক্ষমতাটা বড়ে এবং মাটি যে তার যে স্ট্রকচর যে হুয়ে এগ্রিগেশন সে করে যেটা কি মাটি যে রাউন্ড রাউন্ড হয়ে রহে তা দিয়ে আমার পোর পোর যে মাটির যে কণা সব সৃষ্টি হুয়ে যেটা কি মাটির থেকে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি জল রক্ষার ক্ষমতা তার বড়ে এবং যে হিউমস হুয়ে মাটির স্ট্রকচরটা ঠিক মেনটেন করে।